0: দূর করুন, অফলং গিয়া পড়ল ফোন মিলে নে নুনশন মে বপে হা নই ওমনি গিয়া পন সমা উসব ইউন ইনি মে গিয়া পন সিয়া কোন মাহি উপস সুকার পগিত কেন এত ও অ্যাডমিন
1: হাই বস
0: পাস্তিরা নে তাহানা ওগি কে লিঙ্গাও নো বলডুইন মাবুস কা কারো মাবুস লোট কা
1: এলা গুক পে কোন গুড দিলা কো গুস্তো মগলা আই কা মগসিগি কা নান্দে গুন হোনা নে মো প্রবলেমা
0: ডিস্টার্ব কে কা তাহানা কা নেবাও কা দেখান কে কুক বাকলাক দেরে সে অফিস ইমো মাং তিওয়াসান
1: ওয়া মাং গুড ওমো কো মুসা মো কুদিমো নাদাওয়াক সি বুস ইমেল নাকো dili ko na makontak ang linya ni mo diha. Lakip ang imong cellphone.